0: নিবৃত্তি নাই, অধর্মতো নিবৃত্তি নহয়, হৃদি স্থিত হুয়া তুমি যেন করাই বাহা স্বামী, ঋষিকেশ করিবু তনয়। এক ভগবান কৃষ্ণর বহু নাম, নামঘোষাত ঈশ্বর প্রাপ্তির উপায় হৈছে একান্ত মনে হরিনাম স্মরণ করা। হরিনাম কীর্তনর ভগবান সন্তুষ্ট হয় আর ভকতে সকল পুণ্যর ফল লাভ করে। এই সংসারখন জড় অসহ্য, ইয়ার বিনাশ আছে, কেবল হরি সহ্য, তেওঁ কোনো কালতে বিনাশ নাই। তেওঁ জগৎ সৃষ্টির আগতেও আছিল, এতিয়াও আছে, আর মহাপ্রলয়ের পিছতো থাকিব। কাম, ক্রোধ, লোভ এই তিনিটা রিপুর বশবর্তী হৈ মানুষ বহু তললৈ নামি পশুর শ্রেণীভুক্ত হয়, ফলত তেওঁলোকে দুর্ঘুর যাতনা ভোগ করে। রিপুসমূহ আছে আর থাকিবই। কৃষ্ণর চরণত শরণ লৈ অব্যভিচারী ভক্তিযুক্ত হৈ নাম স্মরণ করে থাকিলে কুহুকি রিপুসমূহ ভকতর বশীভূত হয়। ভক্তি প্রয়াসীর পাণ্ডিত্য অভিমান মিশা, নিরক্ষর নিরাভিমানী হরিভকতেও নাম স্মরণের ফলত তত্ত্বজ্ঞান লাভ করে, আর ভগবানের অনুগ্রহত একোই অসম্ভব নহয়।
1: আজির মুকুতামালা মহাপুরুষ শ্রী শ্রী মাধবদেব রচনার পৰা লওয়া হল। বিদ্যার্থীর অনুষ্ঠান প্রাথমিকর পৰা মাধ্যমিক বিদ্যালয়ের পাঠ্যক্রমের ভিত্তিত ছাত্র ছাত্রীক সমৃদ্ধ করা একমাত্র অনুষ্ঠান। প্রচারের সময় প্রতি সোম, বুধ আর শুক্রবারে বিয়লি 5:45।

ঠাকুর, ঋদীপ দত্ত, দেবজানী শর্মা আর দিলীপ চৌধুরী। পুৱা 6:55 জ্ঞান বিজ্ঞান, পুৱা আর সন্ধিয়া 7:00 নিয়োগ বাতরি, 7:15 আজি পুৱা প্রযোজনা কার্তিক সূত্রধরর। পুৱা 7:30 মোৰ সংগীত যাত্ৰা অনুষ্ঠানত সত্ৰীয়া সংগীতৰ শিল্পী গুণীন্দ্ৰনাথ ওজাৰ সৈতে হোৱা সাক্ষাৎকাৰৰ প্ৰথম খণ্ড, সাক্ষাৎ গ্ৰহণ অশোক ভট্টাচাৰ্যৰ। পুৱা 9:15 জিলাৰ ৰেহৰূপ, 9:20 চিত্ৰগীত। হাতে বাতে সুরর আবেশ, অনুষ্ঠানটি আগবাব পম্পে বৈশ্যই, প্রযোজনা কার্তিক সূত্রধরর। 10:30 রাষ্ট্রীয় শৈক্ষিক গবেষণা আর প্রশিক্ষণ পরিষদর দ্বারা প্রযোজিত অনুষ্ঠান উমাং। দিনের 11:05 পরাগমালা লাইভ,

করে যুবকজনের অকাল বিয়োগত অঞ্চলট শোকর চাপরিছে। বিশিষ্ট গায়িকা সুমন কল্যাণপুরর কালি মুম্বাইর নিজা বাসগৃহত দেহাবসান ঘটে। মৃত্যুর সময় বয়স হয়েছিল 89 বছর। প্রবীণ গায়িকাগারী 1950 থেকে 1970 সনলৈ বোলছবি গীতর সোনালী যুগত হিন্দী মারাঠিকে ধরে বিভিন্ন ভারতীয় ভাষার গীতত কণ্ঠদান করেছিল। 1937 সনের 28 জানুয়ারীত বাংলাদেশের ঢাকাত জন্মগ্রহণ করা সুমন কল্যাণপুরে 1950 সনের মাজ ভাগত প্রথমখন হিন্দী ছবিত গীত গাইছিল। আমার এতিয়ার বাতৰি ইমানেই। পরবর্তী বাতৰি বুলেটিন পুৱা 9 বজাত শুনিবলৈ পাব।

0: নির্মল প্রভা বুরদলৈর রচনার দীপালী বরঠাকুরের কণ্ঠর গীতটি শুনিলে।
1: হ্যাঁ, এতিয়া দেখুন তো নিজের স্বাস্থ্যক লৈ একেবারে চিন্তামুক্ত।
2: চিন্তা কিয় করি, মই একেবারে সঠিক ঠাই বিচাৰি পাইছো।
1: কোন ঠাই?
2: গুৱাহাটীৰ ভেটাপাৰাৰ হোমিওপেথিক আঞ্চলিক গৱেষণা প্ৰতিষ্ঠান।
1: তাত হেৰু কি কি সুবিধা পোৱা যায়?
2: বিশেষজ্ঞ ক্লিনিক, চৰকাৰী সাহায্যত সুলভ চিকিৎসা, যোগ্য ৰোগীৰ বাবে বিনামূলীয়া ঔষধ আৰু উৎকৃষ্ট স্বাস্থ্য সেৱা।
3: তেন্তে মই এবাৰ যাব লাগিব।
2: নিশ্চয় নিশ্চয়, তোৰ বাবেও স্বাস্থ্য সৰ্বাধিক গুৰুত্বপূৰ্ণ।
4: হোমিওপেথিক আঞ্চলিক গৱেষণা প্ৰতিষ্ঠান, ভেটাপাৰা, গুৱাহাটী।
5: বিশেষ লোক আদালত সমাধান সমারোহ মহাবন্দ উচ্চতম ন্যায়ালয়ের বিচারাধীন গোচর সমূহর ক্ষিপ্র আর ফলপ্রসূ সমাধানের সমাধান সমারোহ শীর্ষক বিশেষ লোক আদালত আয়োজন করা হয়েছে। 21, 22 আর 23 আগস্টত অনুষ্ঠিত হবলগিয়া এই লোক আদালতত অংশ লবলে ইচ্ছুক গোচরের পক্ষ সমূহক সংশ্লিষ্ট জেলা আইন সেবা প্রাধিকরণের কার্যালয় অথবা রাজ্যিক আইন সেবা প্রাধিকরণের কার্যালয়ত যোগাযোগ করবলে অনুরোধ করা হল।
0: গীতিমালিকা অনুষ্ঠানটি শুনিছে আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহুৰ পৰা। অনুষ্ঠানত এবাৰীয়া শিল্পী ৰিদীপ দত্ত, গীতিকাৰ নিৰ্মল প্ৰভা বুৰদলৈ।

প্রতিখন ঘরের বাণী আকাশবাণী, সকলোরে হৃদয়ের বাণী আকাশবাণী। আমি আগবাড়ি আপনার সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক গড়বলে মাত্র এটা ক্লিকতে আমার কেন্দ্রবর অনুষ্ঠান লাইভ মন কি বাত, সংগীত, নাটক, খেল আর প্রতিটি পলর নির্ভরযোগ্য বাতর সঙ্গে আমার ওয়েবসাইট আকাশবাণী .gov.in নতুন ভারত ন রূপত আকাশবাণী।

0: कर तेरे मेरे प्यार के चर्चे हर ज़बान पर।
1: अच्छा?
0: सबको मालूम है और सबको
2: खुश हुए थकोक সজাগ হয়ে থাকক এপোলো এক্সেল কেয়ার হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকর তত্ত্বাবধানত এপোলো প্রো হেলথ প্রিভেন্টিভ হেলথ চেকআপ প্যাকেজ শিশুর পড়া জ্যেষ্ঠ নাগরিক সকলের বাবে। উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস, থাইরয়েড, ক্যান্সার, আর্থরাইটিস আদি রোগ আগতেই চিনাক্ত করার সুবিধা।
3: বুকিংর বাবে আজই ফোন করক 9957568450-ত।
4: এপোলো এক্সেল কেয়ার হসপিটাল, পশ্চিম বড়াগাঁও, গুয়াহাটি। সুস্থ জীবনের বিশ্বস্ত লগরী।
5: চিত্রগীত অনুষ্ঠানত এইবার শুনক এক ফুল দো মালি ছবিত আশা ভোসলে আর মোহাম্মদ রফির কণ্ঠর গীত।

0: সুস্থ হয়ে থাকক, সজাগ হয়ে থাকক। অ্যাপোলো এক্সেল কেয়ার হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকর তত্ত্বাবধানত অ্যাপোলো প্রো হেলথ প্রিভেন্টিভ হেলথ চেকআপ প্যাকেজ, শিশুর পড়া জ্যেষ্ঠ নাগরিক সকলের বাবে। উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস, থাইরয়েড, ক্যান্সার, আর্থরাইটিস আদি রোগ আগতেই চিনাক্ত করার সুবিধা।
1: বুকিংৰ বাবে আজি ফোন কৰক 9957568450-ত।
2: অ্যাপোলো এক্সেল কেয়ার হসপিটাল, পশ্চিম বৰাগাঁও, গুৱাহাটী। সুস্থ জীৱনৰ বিশ্বস্ত লগৰী।
3: চিত্ৰগীত অনুষ্ঠানত এইবাৰ শুনো আহক ৰত্নাকৰ ছবিত জুবিন গাৰ্গ আৰু গায়ত্ৰী হাজৰিকাৰ কণ্ঠৰ গীত, সংগীত জুবিন গাৰ্গৰ।

মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় মহাপুরুষজনের আবির্ভাব তিথি উপলক্ষে গুরুজনক শ্রদ্ধার স্মরণ করেছে। এটা বার্তাত মুখ্যমন্ত্রী ডক্টর শর্মায় কয় যে জ্ঞান ভক্তি আর মানবতার অমৃত বাণীরে যুগে যুগে পথ প্রদর্শন করে থাকা মহাপুরুষজন আমার জাতীয় জীবনের প্রেরণার অমল উৎস। কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোণোৱালে মহাপুরুষ শ্রী শ্রী মাধবদেবর আবির্ভাব তিথি উপলক্ষে গুরুজনলে সেবা জানাইছে। সামাজিক মাধ্যমযোগে দিয়া বার্তাত শ্রী সোণোৱালে ভক্তি মানবতা সমতা আর ভাতৃত্ববোধর আদর্শে মহাপুরুষজনে জাতি বর্ণ ধর্মের সীমা অতিক্রমী সমন্বিত সমাজ গড়ার পথ নির্দেশ দিছিল বলে উল্লেখ করে। যশস্বী কবি গীতিকার ডক্টর নির্মলপ্রভা বৰদলৈৰ আজি পুণ্যতিথি উপলক্ষে শ্রদ্ধা নিবেদন করা হৈছে। বহু সুরিয়া গীতর কথাৰে শ্রোতার মনত নিগাজিকৈ স্থান লাভ করা লোক সংস্কৃতির এগৰাকী গবেষকে সুদীর্ঘ দিন আর ঋতু শীর্ষক কাব্য সংকলনের 1983 চনত সাহিত্য একাডেমী বঁটাৰে সন্মানিত হৈছিল। এই গ্রন্থখন বাংলা, পাঞ্জাবী, হিন্দী, ওড়িয়াকে ধৰি কেইবাটাও ভাষালৈ অনুদিত হৈছে। ডক্টর বৰদলৈ রচিত গীতসমূহত ঊষা মঙ্গেশকর, ভূপেন হাজৰিকা, জয়ন্ত হাজৰিকা, দীপালী বৰঠাকুৰকে ধৰি খ্যাতিমান শিল্পীসকলে কণ্ঠ নিগৰাইছে। 1991 চনত সাহিত্য সভার দুধনৈ অধিবেশনত সভাপতির পদ অলঙ্কৃত করেছিল। কেবাখনো গীতর সংকলন, কাব্য সংকলন, শিশু সাহিত্য আর সম্পাদনা গ্রন্থ, আত্মজীবনীকে ধরে ভালে সংখ্যক লেখারে সাহিত্যক সমৃদ্ধ করা বৰদলৈ 1957 চনত শিশু সাহিত্যিক রূপে রাষ্ট্রপতির বঁটা আগবঢ়া হয়েছিল। 1987 চনত সংস্কৃত সমাজের পর সরস্বতী উপাধি বিভূষিত হয়েছিল। 2004 চনের আজির দিন এগারী বিশিষ্ট সাহিত্যিকর দেহাবসান ঘটে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় ডক্টর নির্মলপ্রভা বৰদলৈৰ পুণ্যতিথি উপলক্ষে শ্রদ্ধা জ্ঞাপন করেছে। সাহিত্য, গবেষণা আর সংস্কৃতির প্রতি অনবদ্য অবদানে যুগে যুগে সমাজ

শ্রোতাসকলে গুণদা কোরর কণ্ঠর দুটি আধুনিক গীত শুনিলে। গীতর কথা আছিল অপূর্ব বেজবরুয়ার। এয়া আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু শাস্ত্রীয় সংগীতৰ অনুষ্ঠানত নিবেদন কৰা হৈছে সিবেন বেনাৰ্জীৰ কণ্ঠৰ খেয়াল ৰাগ সুধ সাৰাং।

0: কিন্তু যদি আমার স্বাস্থ্যকেন্দ্রত যায় তেতিয়া আমার ডক্টরজনে তেওঁ কিন্তু কব যে আপনি লিভার টনিকটো খুৱাই লওক তিনিদিন, তারপর আপনি
1: এটু খুৱাওক
0: এটু খুৱাওক
1: এনেকে কৈ দিব।
2: পাছত কথাটো জানিবলে পাই তেওঁ হয়তো কব ও মোক অকল পিলু
1: কলে নহয়।
2: এতিয়া আমি দেখো যে এতিয়া বর্ষাকালত বহু ঠাইত বানপানী হয়, গতিকে বানপ্রবণ অঞ্চলবিলাকৰ সমস্যাবিলাক নিশ্চয় ইয়াতকৈ গুরুতর হব, গতিকে তেওঁলোকৰ কাৰণে বিশেষকৈ কিছু পরামর্শ আগবঢ়াব নেকি?
1: বানপানী হলে আমার সেই ডিপার্টমেন্টের ফলের কিছুমান আছেই, আমার ইতিমধ্যে এইবিল প্রিপেয়ারনেস বলে কয় এইবিল করা হয়েছে। আমি হেৰি করো সদায় ওখ ঠাই নির্বাচন করে থব দিও মানুষবিলাক,
0: আমার কিছু
1: প্রোন এরিয়া থাকে বানপানী, হয় না?
0: আর হয় এই কিছু আমার তারমানে হেৰি আছে, জায়গায় আছে কিছু আমার মানে গরু ছাগলীক ওখ জায়গা প্লেটফর্ম বনো আছে, রেস প্লেটফর্ম বলে কয়, সেটা গাঁওবিলাকর কিছু জায়গাত আছে
2: থাকে,
0: সেই জায়গাটোত লৈ যাব লাগে ওখ ওখ জায়গাটোত। আর যদি মানুষ ঘরে তাত ওখ জায়গা আছে তেওঁলোকে সদায় ওখ জায়গাত রাখব লাগে,
1: আর তার লগত এই খাদ্যখিনিও তেনেকে মজুত রাখব লাগে। আমার খেরবিলাক কিয় থাকে, খেরবিলাক যাতে শুকান হয়ে থাকে, পুঁজি থাকে যে ঘরত, আসলে এইবিলাকর কারণে পুঁজিটো বনোৱা বনাব লাগে।
0: পুঁজি একচুয়ালি একটা বস্তু, পুঁজিটো স্ট্রাকচারটো কেনেকুৱা, কোন শেপেট এটা মানে কোণৰ নিচিনা কিয় হয়, সেইটোতো কোণ নকৰি উল্টাই
1: এনেকে কৰিব লাগে।
0: এই বরুণের পানিটো পড়লে জানো
1: এনেকে ভিজা থাকি ভিতরখানি ভালে
0: ভালে থাকি,
1: সেটা একটা সিস্টেম,
0: সেখানে সেপবিলাক সেই সিস্টেম বনায়।
1: আর তার লগতে এই শুকান দানাও মজুত রাখি থাকে, আগরপরা শুকান ঘাঁহো থাকে।
0: আর এটা ইম্পর্টেন্ট বারিষা কালত বা এনেও সেটা হচ্ছে বিশুদ্ধ পানি,
1: পানি আমার ম্যাক্সিমাম বেমার কিন্তু পানি
0: তুলি,
1: আমার সাধারণত আপনি ইচ্ছা দেখাই পাইছে যত তোর পানি আনি এনেকে দিয়ে খুবাই দিয়ে চিন্তা নকরে, কিন্তু সেটা তো একটা জীবই। আমি যে আজকাল আমি একুয়াগার্ডর পানি খাও তাকে উতলাই খাও, ইমানখিনি নালাগে, ইমানখিনি করব নালাগে, তথাপি যাতে ভাল আমার কুয়ার হেৰি পানি অল্প ফিল্টার করিয়ে দিয়ক, এই বালি ফিল্টারত বা দমকল পানি তো দিও পারে।
0: সদায় এডভাইস দিও ফার্মারক যে আপনাদের বয়ল করে পানিটা বয়ল করে ঠান্ডা করব, ঠান্ডা করেহে খুব, আর পালি হলেতো সেইটাই খুব লাগে। আর যদি দেখিছে তাতে বহুত মানে ব্যাকটেরিয়াল লোড সোড আছে, এটা টেস্ট করলে আমার কই দিয়ে আমার হেৰিবিলাক টেস্ট করবো আমার ল্যাবরেটরিত, তেতিয়া তাতে এই মই যে অলপ আগতে কিছু খরসুলিন বলি এইটো বানাক্রান্ত
2: যা ঠাই আছে, যেটা ধর বানপানী হয়েছে মানুষে সমস্যা ককবকাই আছে, গতি ঠাইব আপনার ফলের এনে ধরনের বস্তুব সামগ্রী সাহায্যের যা
1: নিশ্চয় এই তার মানে আমার কি হয় একচুয়ালি আমার ডিপার্টমেন্টর কিছু ফুডার ফার্ম আছে, তাত যিমানখিনি পারি ইমান এভেলেবল না থাকে, তারপর আমার কি হয় যেটু এরিয়াত হয় ধর আমার মানে ধরল আজি আমার ক্ষেত্রী মালৈবাড়িত বানপানী হয় দুটা একটা জায়গা আছে, দুটা একটা পুরন এরিয়া থাকে, তার কারণে কি হয় আমার সেই এরিয়ার পপুলেশনবিলাক আমার অলরেডি উলিয়াই থাকা আছে, এই যে কোনো পঞ্জীয়ন তাত সেই লাগে, তাত আমার হিসাবটো আছে, তাত ইমান এনিমেল আছে, সেইটো হিসাবত আমি এই দানাটোর কারণে আমাক গভর্নমেন্টে সহায় করে,
0: আমার রিকুইজিশন
1: রিকুইজিশন আমি দিম, গরু ছাগলী আছে একটা গরু এভারেজ ধরল মানে 2.5 কেজি 3 কেজি লাগে, 100টা গরু আছে সিমান কেজি কনসেনট্রেট ফিড, যেটো ব্যালেন্স ডায়েট, সেটা ব্যালেন্স ডায়েটে বলে কোথাও আমি এটা ইমান এভেলেবল নাপালেও আমার যে আমার সাপর টাপর জাতীয় সেইকেদিন অন্তত 4-5 দিন যাতে গরু ছাগলীখিনি বাঁচি ভালকে আমি রখাব পারো, সেই কারণে গভর্নমেন্টক আমি রিকুইজিশন দিই, সেইমতে কিন্তু আমার গভর্নমেন্টে বস্তুখিনি দিয়ে
2: দিয়ে। এটা আমি গাহরির সমস্যার ফলে আছো, কারণ শোধন বলে করারে গরু মো ছাগলী গাহরিরও কিছু সুকিয়া সমস্যা থাকে, কেন ধরনের সমস্যা দেখা যায় বর্ষাকালত গাহরির ক্ষেত্রে?
1: বছর মেনেজমেন্টটো একচুয়ালি প্রায় একে, খালি বেমারবিলাক যেবিলাক ভাইরাস আক্রমণ করব বা ব্যাকটেরিয়া আক্রমণ করবে, স্পেশাল কিছুমান
2: পরিষ্কার পরিচ্ছন্নতাটো মূল,
1: হেতু মূল,
2: কিন্তু
1: দেখা যায় আমার গাহরির প্রতি একটা মিসকনসেপশনই আছে মানুষের, সেটা বস্তু লেতেরা বস্তু, আমাক লেতেরা, গতি সেই লেতেরা তাক মানে কি ভাল গোহালিত থ, কিন্তু সেটা নয়, ধরো কিন্তু আমার খেতি করো মই খেতি করলে পথারটো মই লেতেরা হয়ে যাও, তুমি ঘরত মই তেনেকে সেই তেনেকে শুই থাকো জানো, নাথাকো আমি ধুম, গতিকে সেই জন্তুটুকু আমি সেই আমার নিচিনাকে যদি ভাবি লোক তেতিয়া সেই জন্তুটোৰ মানটুক
2: মানটুকু
1: লাভ দিব, সেইটোৱে কথা মানটুক সেইটো।

0: আছে আপনার এইবিলাক কি ভিরকনেস মানে একটা কল এলডিপল আছে আর আর বিভিন্ন ধরনের ক্রিস্টল এলডিপল এইবিল থাকা বিভিন্ন ধরনের আপনার কমার্শিয়ালি মানে আপনার ব্র্যান্ডেড বহুত পাই যায়
1: পাই যায়
0: সেইবিল চাই পেলে যেটা ইফেক্টিভ কস্ট ইফেক্টিভ মানে কম দামত পায় কিন্তু ভাল সেইবিল আনি পেলে এইবিল ছটিয়াই দিব লাগে।
1: হয়, গতিকে আমি একেবারে অনুষ্ঠানের শেষত আহি উপনীত হলোহি একেবারে শেষত, যেহেতু আমি একেবারে প্রাথমিক কথা আমি পরিষ্কার পরিচ্ছন্নতার উপর গুরুত্ব আমি দিছোঁই, তথাপি আক শেষত মুখনি কেনে ধরনে মারিব বর্ষাকালীন পশুধনের বর্ষাকালীন যতন বিষয়ে?
2: তাকে সেইকাৰণে কৈছোঁ, যিহেতু প্ৰিভেনশ্যন ইজ বেটাৰ দেন কিয়'ৰ, গতিকে আমি সদায় ভৱিষ্যতটো ভাবি লৈ আজিয়েই পৰিষ্কাৰ কৰি ৰাখিম আমাৰ গোহালি, সেইটো গৰু গাহৰি ছাগলী যিয়েই হওক হাঁহ কুকুৰাই হওক সদায় আমি পৰিষ্কাৰ কৰি শুকান কৰি ৰাখিম, ওখ ঠাইত পাতিম। আৰু বানপানী আহিছে তাৰ কাৰণে বানপানীৰ কথা যিখিনি ক'লোঁ অলপ ওখ ঠাই সিলেক্ট করে থব, অকমান খের হোক গছ ছাগলীর কারণে গছর
0: কারণ
2: খাদ্য যাতে ভেজা করে থাকে, এইখানে আমি আমার কৃষক বন্ধুসকল অনুরোধ জানাই থাকি।
0: আর নিয়মিয়াভাবে চিটাটো দিব, যা টিকাকরণ যদি আমার ফ্রিত দিয়েছে সেইটো দিবই, আর কিছু যদি ইচ্ছা করে আর কিছু ধর কমার্শিয়ালি এভেলেবল আছে সেইবিলাকো দিব পারে, যদি অর্গেনাইজ ফার্মিং হয় নিজের ক্যাপাবিলিটি থাকে, কিন্তু তার মাজতো আমার যা টিকা আছে ফ্রিত দি আমি সেইবিল দিব মানে আমি অনুরোধ জানাইছো।
2: আমার কারণেও ডিপার্টমেন্টের কারণেও লাগে আর সেই মানুষজনের কারণে সুবিধা তেতিয়াহে পাব।
0: আমি বারবার কৈছো যে সুবিধা পাবার কারণে আপনাদের
2: আমাক সুবিধা দিব লাগিব
0: আর আমাক সুবিধাও দিব পঞ্জীয়নটো করা গেল।
1: ভাল লাগিল, আজি ভালেখিনি কথা আমি সামৰি ললোঁ এই বিষয়ত আলোচনাটো আগবঢ়াই। আপোনালোক দুয়োগৰাকী আহিল, এইখিনি সময় দিলে তাৰ বাবে ধন্যবাদ জনাইছোঁ আৰু আশা কৰিছোঁ আমাৰ এই আজিৰ আলোচনাটো শুনি শ্ৰোতা সমাজ উপকৃত হৈছে। আজিৰ কৃষি জগত আমি ইমানতে সামৰিছোঁ, ধন্যবাদ।
3: পশুধনৰ বৰ্ষাকালীন যতন আজিৰ কৃষি জগতত এই বিষয়ত এটি আলোচনা শুনিলে। আলোচনাটিত ভাগ ললে ডক্টৰ অনুজ দত্ত আৰু ডক্টৰ বিজিৎ দেৱ চৌধুৰীয়ে। আলোচনাটিৰ আঁত ধৰিলে ভাস্কৰ জ্যোতি আচাৰ্যই, প্রযোজনা উৎপল বরার।
4: এয়া আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু।

0: সুস্থ হয়ে থাকক, সজাগ হয়ে থাকক। অ্যাপোলো এক্সেল কেয়ার হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকর তত্ত্বাবধানত অ্যাপোলো প্রো হেলথ প্রিভেন্টিভ হেলথ চেকআপ প্যাকেজ, শিশুরপরা জ্যেষ্ঠ নাগরিক সকলরে বাবে। উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস, থাইরয়েড, ক্যান্সার, আর্থরাইটিস আদি রোগ আগতেই চিনাক্ত করার সুবিধা।
1: বুকিংর বাবে আজই ফোন করক 9957568450।
2: অ্যাপোলো এক্সেল কেয়ার হসপিটাল, পশ্চিম বড়াগাঁও, গুয়াহাটি। সুস্থ জীবনের বিশ্বস্ত লগরী।
3: আজির চিত্রগীত অনুষ্ঠানটি সজোয়া হয়েছে সুমন কল্যাণপুর কণ্ঠর কেইটিমান গীতে। অনুষ্ঠানত এবার শুনাবলৈ লৈছো কাজঘর ছবির এই গীতটি।

0: সাবিত্রী, সাবিত্রী কি হয়েছে তোমার? চাও মুখখন লুকাই বহি আছা, দেখুন কি হয়েছেনো তোমার? তুমি তুমি কান্দিছা কিয় সাবিত্রী? হয়েছে কি তোমার?
1: এইবোর কি হল বাবু ককাই?
0: মানে মানে সাবিত্রী,
1: তুমি মোক ইমান মরম কিয় করেছা? মোক কেনেকে সহিম ইমান মরম?
0: কিন্তু সাবিত্রী, মোর এই দুদিনের মরমতে, এনিশার এক বিন্দু মরমতে শঙ্কা করলে কেনেকে হব? মই যে তোমাক গোটেই জীবন আর বহুতো জীবন ধরে মরম করবলে সাজু হয়েছো,
1: কিন্তু তুমি হলা আকাশের জোন, মোর মাটির বাউনা বাপু ককাইদেউ, মই তোমাক কেনেকে ঢুকি পাম?
0: তুমি মোক ঢুকি পাব নালাগে না সাবিত্রী, মই তোমাক তুলে নিম আকাশের বুকুলে।
1: মোর হলে খুব ভয় লাগছে বাপু ককাইদেউ।
0: ভয় কিয় সাবিত্রী?
1: কাইদেউ তুমি কলিকতালে গুছি যাবা, মোক তুমি পাহরি যাবা। মোর দরে এজনী সামান্য ছালীক পাহরিবলে তোমার কি সময় লাগবে বাপু কাইদেউ? মোর কি হব?
0: না না সাবিত্রী, মই তোমাক কেতিয়াও নাপাহরো। আজি নিশা এই নামরূপর অটব্য হাবির মাজত জীবনের একটা শ্রেষ্ঠতম সম্পদ লাভ করল, সেই যে অমর অক্ষয়, মই তাক কেনেকে পাহরিম সাবিত্রী? চা সাবিত্রী, বাহিরত হওয়া জীবন ওলাইছে, কৃষ্ণা দশমীর জোনাক, রোগা কেইখন মই খুলি দিও, জোনাকবর সমক কথাটো পোহর হোক।
1: নালাগে নালাগে বাপু ককাইদেউ, খিড়কি নুখুলিবা, আজি নিশাটো এন্ধারতে শেষ হবলে দিয়া।
0: সেই নিশাটোই নহয়, সাবিত্রীর জীবনের বাকি দিনকেটাও শেষ করবলগা হল আন্ধারতে। সরজু,

0: ডাক্তারবাবু, ডাক্তারবাবু সোয়াল ঠিক জেনে থেন, বসাওক ডাক্তারবাবু, বসাওক জেনে থেন।
1: বাসিব বাসিব সিরাজউদ্দিন, বেজিটোয়ে কাম করছে, অলপ পিছতে চেতন পাব।
0: বাসিব বাসিব ডাক্তার, এনে হেন দীপলিপ কন্যা দি আয়ু দেখি।
1: এটা কথা সিরাজ, ছোৱালীটির গর্ভ সন্তান।
0: সন্তান গালা কিহর দুখত, কিহর দুখত ছোৱালীটির।
1: বারো মই এটা যাওঁ, এঘণ্টামান পিছত আকো আহিম, ডিস্পেন্সারিখন খুলি থৈ আহোঁ, বুঝছা? তোমালোকে এই ভৰি কেইটা শিকি থাকা আৰু সংজ্ঞা আহিলে এই পালি দৰৱ খুৱাই দিবা।
0: বারো ভাল ভাল ভাল ডাক্তর ভাল। হ্যালো হ্যালো ইসমাইল, এই ইসমাইল বৌতি এটা কহে, এই গাখির বেকাই লি আহি বলে কো, ছোৱালীয়ে চকু মেলিছে। হ্যালো বেকান বেকান বেকান লিয়া লিয়া, ছোৱালীয়ে চকু মেলিছে, ছোৱালীয়ে চকু মেলিছে। হ্যাঁ চাম আই আই চাম, একো ভয় নাই নহয় তোমার, একো ভয় নাই, একো ভয় নাই, আমি তোমার এই অতি আপন মানুষ। চাম চাম চাম আয়ো, এইখন গাখির, এইখন গাখির খুয়াচন। চাম চাম চাম, মুখখন অকমান মেলা, লাহে লাহে মেলাচন। এইখন এইখন খুৱা আয়ো, এইখন খুৱা। এই ইসমাইল ইসমাইল আছে, ইসমাইলের বৌতিয়েক আছে, আর বাহিরত তো সেইবিল আমার গাঁর মানুষ বিলাক সকল রয়ে আছে নয়। এটা আর তুমি এই নিরাশ্রয় নহা নহে, আইতি অতবর মানুষের মাঝে তুমি কেনেকে নিরাশ্রয় হবা? তুমি ভালোই উঠাছ, ভালোই উঠায়, ভালোই উঠে, ভালোই উঠে।

0: ফজরর আজানোর লাগে লাগে পুয়ালই হাবিত্রী মৃত্যুল। হাবিত্রী ইচ্ছা মতে আমি নূর নাম সীতা রাখিছু। সীতা তরে আমার সীতা পবিত্র, কারণ হাবিত্রীর দরে সতীর গন্ধত্তায় জন্ম। উকিল বোপা, উকিল বোপা,
1: আজ হইকা
0: আপনার দু চকু চকু লোড়ে উপচি পড়িছে। নেকান্দি কেনেকে পারিব উকিল বোপা, নেকান্দি কেনেকে পারিব, আমি যেন পারবো উকিল বোপা, আমিও নোৱাৰো। সাবিত্রী আমার হিয়ার কিমানখিনি অধিকার করেছিল তাক কই মই ওর পেলাব নোৱাৰো উকিল বোপা। নুরে এতিয়া আমার জীবনের সম্বল, দিনের জ্যোতির দরে তাই মোর আর বুড়ি মাকর জীবন উজ্জ্বল করে রাখিছে উকিল বোপা।
1: হাজরিকা
0: কক উকিল বোপা,
1: হাজরিকা

0: ড্রাইভার গাড়ি চাবি লয়ে
1: আপনি কোলে যা কোলে যা আপনি
2: হিটাউতে যা ট্রেন না পাই শট খোঁজ গাই যাবল মই হিটাক থৈ আউ ধুমু আইছে
1: রব মই যাম আপনার লগত
2: তুমি তুমি তুমি কই যাবা কইছ
1: হিটাউত খুড়া আনি বলে হিটা মোর লগত রাখি বলে হিটা কি সন্তান কইলো বলে
2: কইছ কইছ কইছ তুমি তুমি যাবা আ কইছ